0: বিচর কবে মা, বিচর কবে মা।
1: তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, সরকে না হে রাম তীর নরমায়ালু। তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, সরকে না হে রাম তীর নরমায়ালু। তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, সরকে না হে রাম তীর নরমায়ালু। সরা সরা